আমি আমার ডাকে ডাক শোনে না, কোন সাধনে তোমায় পাবো আমায় বলো না, কোন সাধনে তোমায় পাবো আমায় বলো না।

আমায় বলো না কোন সাধনী তোমায় পাবো, আমায় বলো না নিজ গুণে করো কৃপা, পাই জন তোমার শরণ দেখাং, নিজ গুণে করো কৃপা

সাধনে তোমায় পাবো আমায় বলো না, কোন সাধনে তোমায় পাবো আমায় বলো না। নিজ গুণে করো কৃপা, পাই জন তোমার শরণ দেখাং,

কোন সাধনী তোমায় পাবো আমায় বলো না, কোন সাধনী তোমায় পাবো আমায় বলো না।

কোন সাধনে তোমায় পাবো আমায় বলো না, কোন সাধনে তোমায় পাবো আমায় বলো না। কোন সাধন

বারো মাসে তেরো ফসল করে দেখে একটা বছর, এবার অভাব জ্বালা যায় চলি।

বছর এবার অভাব জ্বালা যায় চলি সুযোগ পাইয়ে সময় হারাসিনি ও ভাই মানুষুরি সুযোগ পাইয়ে সময় হারাসিনি।

ও ভাই মানুষুরি, সুযোগ পায়ে সময় হারাসিনি। ও ভাই মানুষুরি, সুযোগ পায়ে সময় হারাসিনি। জন্ম মাটি হলো খাঁটি,

পরিবার কাজে সব কথা, ভাই বন্ধুর বোঝার কথা, দেশের শান্তি দেশে আন, সুযোগ পায়ে সময় হারাসিনি।